0: দিবম জ্যোতি জনার্দন, দিবম জ্যোতি হরতে পাপম সন্ধ্যাত নমস্তুতে।
1: তুমি কিছু প্রার্থনা আছে?
0: হ্যাঁ,
1: গাই দিও।

0: କରିବାକୁ ଅନୁରୋଧ। ଧନ୍ୟବାଦ।
1: ଆପଣ ମ୍ୟାଥମେଟିକ୍ସରେ ୱିକ୍ ଅଛନ୍ତି କି ଏବଂ ମ୍ୟାଥମେଟିକ୍ସରେ ଜିରୋରୁ ହିରୋ ହେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ତେବେ ସମସ୍ତ ସିବିଏସ୍ଇ ଆଇସିଏସ୍ଇ ଆଇଏସ୍ସିର କ୍ଲାସ୍ 8, 9, 10, 11, 12 ସହିତ ଜେଇ ପ୍ରିପାରେସନରେ ମଧ୍ୟ ମ୍ୟାଥମେଟିକ୍ସରେ ଷ୍ଟ୍ରଙ୍ଗ ହୋଇପାରିବେ। ତେବେ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ ଦୀପକ କୁମାର ମହାନ୍ତି ସାର୍ଙ୍କୁ, କ୍ୱାର୍ଟର ନମ୍ବର D743 ସେକ୍ଟର 8 ରାଉରକେଲା, ମୋବାଇଲ ନମ୍ବର 9437152631 এবং 7978445736।
2: আসন্তা 28 জুনরে পলস পোলিও স্থানীয় বুথকু যাই জন্মরু 5 বর্ষ পর্যন্ত শিশুঙ্কু পোলিও বুন্দা নিশ্চয় খুয়ান্তু ও আম দেশকু পোলিও মুক্ত দেশ বনান্তু।
3: সৌজন্য রঙ্গবাড়া ইনচার্জ ডিস্ট্রিক্ট ভ্যাকসিন স্টোর সুন্দরগড়।
4: আকাশবাণী রাউরকেলা শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুনেছেন এফএম বেঞ্চে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন। শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবা আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করন্তু 7008248758। ଉପଭୋକ୍ତାଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚିବା ପାଇଁ ସବୁଠୁ ସୁଲଭ ଏବଂ ସହଜ ମାଧ୍ୟମ ହେଉଛି ଆକାଶବାଣୀ। ଆକାଶବାଣୀ ରାଉରକେଲା କେନ୍ଦ୍ରରେ ବିଜ୍ଞାପନ ବୁକିଂ ପାଇଁ ଡାଏଲ କରନ୍ତୁ 8249809672। আপনার কার্যক্রম শুণুটি এফএম বেঞ্চে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাইঁ।

0: শ্রোতাবন্ধু শুণিলি বণপাহাড় গীত ক্রমে কিষান গীত পরিবেশন করে ক্ষেত্র কিষান এবং সাথী আকাশবাণী রাউরকেলা আপনার কার্যক্রম শুণুচার এফএম বেঞ্জে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতাবন্ধু বর্তমান শুণন্তু বিবিধ ভারতী কার্যক্রম।
1: रघु दीक्षित की आवाज में शेफ फिल्म से गीत आप सुन रहे थे। अंकुर तिवारी ने इसे लिखा, रघु दीक्षित का संगीत। कार्यक्रम चित्रलोक विविध भारती पर सुन रहे हैं और कार्यक्रम में वक्त है एक छोटे से अंतराल का।

শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুছেন এফএম বেঞ্চে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক শ্রোতাবন্ধু শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত পরবর্তী গীতটি শুণবা অজনবী চলচ্চিত্র।

0: শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। শ্রোতা বন্ধু শুণুলে বড়ে ঘর কি বেটি চলচ্চিত্রর গীতটি। শ্রোতা বন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবা আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং আজ হি যোগাযোগ করন্তু 7008248758। উপভোক্তাঙ্ক পাখে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং ডায়াল করন্তু 8249809672। আপন মানে কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদাসর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতা বন্ধু শুণুছেন হিন্দি চলচ্চিত্র গীতর কার্যক্রম। সিনে সঙ্গীতের কতটি চলচ্চিত্রর গীত, পরবর্তী গীতটি শুনিবা বজরঙ্গী ভাই চলচ্চিত্রর।
1: ভূক লাগি জোরোঁ কি ভূক লাগি, মুর্গে কি বাঙ্গ হমে কোয়েল কি ভূক লাগি।

স্বেচ্ছাসেবী বাহিনী ডিভিএফ পক্ষরু তলাশি অভিযান সময়ের 37 প্রকারের মাও সামগ্রী উদ্ধার করা যাইছি। মালকানগিরি আরক্ষী অধীক্ষক বিনোদ পাটিল সাংবাদিক সম্মেলনে কহিছন্তি এভলি তলাশি অভিযান জারি রহিব। জেলার গতবর্ষ জানুয়ারি চলিত বর্ষ মার্চ সুদ্ধা 2 জন মাওবাদী গিরফ করা যাইথিবা বেলে 23 জন মাওবাদী আত্মসমর্পণ করিছন্তি। পানিপাগ রাজ্যরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে আসন্তা 3 তারিখ পর্যন্ত দক্ষিণ ভাগর জেলাগুড়িকে অধিক বর্ষা হব বলে পানিপাগ কেন্দ্র অনুমান করেছে। সূচনা অনুযায়ী কন্ধমাল, কোরাপুট ও রায়গড়া জেলার কতক স্থানে আজ মধ্যমরু প্রবল বর্ষা সম্ভাবনা রয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর পার্শ্ববর্তী ওড়িশা উপকূলে লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকার আসন্তা বুধবার ঠার রাজ্যের বর্ষা পরিমাণ বৃদ্ধি পাইবা নেই পানিপাগ কেন্দ্র পক্ষ কুযাই। গত 24 ঘণ্টা মধ্যে কোরাপুটে সর্বাধিক 97 মিলিমিটর বর্ষা রেকর্ড করা যাইছি। মুখ্য সংবাদ পুনিথরে। স্বদেশী জ্ঞানকৌশলের নির্মিত ক্রুজ ক্ষেপণাস্ত্রর সফল পরীক্ষণ প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতা সুদৃঢ় করেছে কহিলেন প্রধানমন্ত্রী। মন কি বাত কার্যক্রমে যোগ দিবসর সফলতা উপরে কলে আলোকপাত। রাষ্ট্রীয় পলস পোলিও টিকাকরণ অধীনে আসন্তা মঙ্গলবার পর্যন্ত রাজ্যের জারি রহিব পোলিও বুন্দা প্রদান অভিযান। আসন্তাকালি স্নান পূর্ণিমা, পুরী শ্রীমন্দিরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছিছে প্রস্তুতি। এবং সক্রিয় মৌসুমী বায়ু প্রভাবে রাজ্যের দক্ষিণাঞ্চলের আসন্তা 3 তারিখ পর্যন্ত বৃদ্ধি পাইব বর্ষা পরিমাণ। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45।

শ্রোতা বন্ধু, আপনার শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা আরম্ভ করছু ভক্তি গীতর কার্যক্রম আরতি। মিনতি ভঞ্জ মহাপাত্র কণ্ঠে শুণন্তু এই গীতটি, বর্ণমালী রচনা।

শ্রোতাবন্ধু বর্তমান শুনন্তু চলিত অধিবেশনের প্রচার হওয়া কার্যক্রম সম্পর্কে সূচনা কিছুক্ষণ পরে শুনেপারে হিন্দি ভক্তি গীতর কার্যক্রমে অনুপ জলোটা কণ্ঠে কতটি ভক্তি গীত ছটা বাজে তিরিশ মিনিটে প্রচার করব আইসিসি মহিলা টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কপ 2026 পরিপ্রেক্ষীতে লন্ডনর লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মধ্যে ক্রিকেট ম্যাচর সিধা প্রসারণ রিলে করব আকাশবাণী দিল্লির। শ্রোতাবন্ধু, এই ক্রিকেট ম্যাচর রিলে সময় আপনার আমার অন্যান্য কার্যক্রম নিউজ অন এআইআর আপ মাধ্যমে শুনেপারে। এই ক্রমে সন্ধ্যা ছটা বাজে তিরিশ মিনিটে শুনবে সম্বলপুরী গীত।

সৌদামিনী মেহেরঙ্ কণ্ঠ শুনলে গীতটি যুধিষ্ঠির মেহেরঙ্ রচনা, আকাশবাণী রাউরকেলা। পরবর্তী কার্যক্রম ও আঞ্চলিক সংবাদ শুনিপারে কিছুক্ষণ মধ্যে।

0: মংলু দাদা জুহার জুহার
1: হই হই গুরবারি তোমকে ভি জুহার
0: আউ আমার চাষী ভাই বহন মানকে ভি
1: জুহার
0: আউ স্বাগত আমার কিষান বাণী কার্যক্রম থি
1: আর আমার এই কিষান বাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকারঙ্ক তরফনু প্রসারণ করা যাইছি
0: হই দাদা হেলে দাদা
1: হই গা
0: সকালে কে নাড়ে যাউথলো যে বহু ঘর সঙ্গে কুদা কুদি
1: কে নাড়ে যাউথলি বইলে কেতে বেলে দেখলো যে
0: হে বাবু ছুয়াকে ধরিকি যাউথলো যে হেতে বেলর কথা কইছে দাদা সকালু সকালু
1: ওহো পোলিও খুয়াবার লাগি যাইথলি গা তুমি ভুলি যাইছো কাই
0: এবুয়া বড়িয়া কামটি করলো দাদা আমার ভাই বহন মানে যেতে বি কাম থাও সেমানে তাঙ্কর ছুয়া মানকর প্রতি টিকে যত্নবান হেবার নিহাতি দরকার নি কাই চিন্তা কি আজ পলস পোলিও ডে থিলা
1: হই গা হই
0: যাহার বি জন্মরু পাঁচ বর্ষ ভিতরে ছুয়া মানে অছন সে ছুয়া মানকে নেই করি আমার সবু ভাই বহন মানে পোলিও বুন্দা খুয়াইছন নি কাই আর সেমানকে সেথির লাগি বহুত বহুত ধন্যবাদ
1: হই গা হই বলে দেখো তো আমার এই ভিতরে অনেক ভাই বহন মানে এই যে ছুয়া মানকে পোলিও বুন্দা নেই দেলে বলি করি অনেক ছুয়া মানকে তুমি দেখবো কি সেমানকে পোলিও হয়ে যাইছে বলে সেমানকে দেখলা বেলকে ই লোককে ফের গুলগুলা লাগছে নি কাই
0: হই দাদা আউ সেমানকর সঙ্গে যদি আমি অবহেলা করমা বেলে কেনতা হেবা যে আমার দেশ দুনিয়াটা কেনতা চলবা সেমানে পরে আমার ভবিষ্যতর নাগরিক আন
1: আর এনতা ভি সেমানকর দেখরেখ করবার আমারই কর্তব্য হয় সেমানে কাই নিজে নিজে যাই করি ই সবু যেন যোজনা সবু আসুছে যেনতা কি পোলিও আমকে খুয়াবার আছে ছুয়া মানকে ই কথাকে সেমানে কাই নিজে করি পারবে কাই
0: নি দাদা এখেন যদি আমি ই কর্তব্য মানকে ভালসে তুলেই থিমা বলে যেতেবেলে তাঙ্কর উপরে যেন যেন দায়িত্ব মানে আসবা সময় আসলে সেতেবেলে সেমানে বি তাঙ্কর দায়িত্বকে ভালভাবে

0: শ্রোতা বন্ধু, আপনার শুনছিলেন গীত গজল কার্যক্রমে জগজিৎ সিংহ কণ্ঠে গীতটি গজল আকাশবাণী রাউরকেলা। শ্রোতা বন্ধু, উপভোক্তাঙ্ক পাখে পহঞ্চা সবুঠ সুলভ এবং সহজ মাধ্যম হচ্ছে আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রটি বিজ্ঞাপন বুকিং ডায়াল করতু এই টেলিফোন নম্বর কু 8249809672। নম্বরটি আউথরে কই রাখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা আরম্ভ করছু লোকগীতর কার্যক্রম। আজ এতে শুনন্তু পালা পরিবেশন করছেন ঘনশ্যাম সা এবং সাথী মানে।
1: বোল বিশ্ব সম্রাট শ্রীমন্ত্রী শ্রী সত্যপ্রিয় নারায়ণ দেবঙ্ক প্রীতি রথে বোল আনন্দ।